আকাশবাণী ভবানীপাটন, সময় বর্তমান সকাল 7টা। এথর আসন্ত শুণবা আজ আমকেন্দ্রর প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। সকাল 7:25 মিনিটর প্রচার করব কার্যক্রম গীতা গীতাঞ্জলি, কতটি ভক্তি গীত। চাষর কথা সকাল 7:40 মিনিটে। পারম্পরিক সঙ্গীতর কার্যক্রম পুরাতনী শুণবে কতটি ছন্দ সকাল 7:45 মিনিটে। সকাল 8:30 মিনিটে রয়েছে সঙ্গীত লহরী। কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন প্রচার করব সকাল 8:45 মিনিটে। সকাল 9:00 শুণবে কতটি হিন্দি কথাচিত্রর গীত সকাল 9:30 মিনিটে। ওড়িয়া কথাচিত্রর গীত পূর্বাহ্ন 10:10 মিনিটে রয়েছে বিশেষ কার্যক্রম খোলা ঝরকা। দিন 12:00 লোকগীত কার্যক্রমে শুণবে শিল্পী ধ্রুবচরণ বিশ্বাল এবং সাথী পরিবেশিত ওড়িশী কীর্তন।

0: গ্যাস্ট্রিক রোগের চিকিৎসা, আলোচক ডাক্তার অক্ষয় কুমার মিশ্র।
1: সাধারণত ভোক ন লাগিবা, খাদ্য খাইবা পরে ছাতি ও পেটরে পোড়ি উঠিবা ভলি যন্ত্রণা হেবা, অধিকাংশ সময়ের পেট পুরি রহিছিবা ভলি অনুভব হেবা, বেলে বেলে অতিমাত্রার পেটরে যন্ত্রণা, যাহাকি কিছু খাদ্য খাইবা পরে কিংবা পানি পিবা পরে সাময়িক উপশম হয়ে যায় এবং পরবর্তী সময়ের পুঁ অনুভূত হুয়ে। পেটরে অধিক বায়ু সৃষ্টি হয়ে অশান্তি লাগিবা, খাদ্য খাইবা পরে পরে কিংবা কিছু সময় পরে বান্তি হেবা, এইপরি কিছু লক্ষণ দেখিলে সাধারণত লোকমানে ইয়াকু গ্যাস্ট্রিক হয়েছে বলে কইথান্তি। মাত্র চিকিৎসা শাস্ত্রে গ্যাস্ট্রিক বলে কিছু রোগর বর্ণনা নাহি। গ্যাস্ট্রাইটিস কহিলে আম পাকস্থলীর প্রদাহক বুঝাই থাকে। তবে অধুনা চিকিৎসা শাস্ত্রে পাকস্থলী ও গ্রহণীর প্রদাহ ও তৎসলগ্ন উপসর্গগুলি পেপটিক অলসর ডিজিজ বলে কুহযাউছে। প্রথমরু কুহযাইথিবা লক্ষণ সহ বেড়ে বেড়ে বান্তিরে রক্ত আসিবা কিংবা কলা ঝাড়া হেবা, এপরি সবু লক্ষণ মধ্য এই পেপটিক অলসর ডিজিজের পরিসর ভুক্ত। তবে এই রোগ কাহিকি হয়ে বলে স্বত মনক প্রশ্ন আসি থাকে। আমি খাওয়া খাদ্য কেউ পদ্ধতিরে রন্ধন হেউছি, আমার খাদ্য খাইবার নিয়মিততা, খাদ্য পদার্থ তৈরি সময় নিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার মানসিক চাপ যাহাকে আমি মেন্টাল টেনশন কহুছু, ছোট ছোট কথার অধিক রাগি যা, এই সবুগুড়িক সম্মিলিত ভাবে এই রোগ সৃষ্টি সহায়ক হয়ে থাকে। তবে নিশাদ্রব্য যেপরিক তম্বাখু, বিড়ি, সিগারেট এবং মদ ইত্যাদি মধ্য এই রোগ সৃষ্টি হবার প্রমুখ ভূমিকা গ্রহণ করে থাকে। এক পরিসংখ্যানু জনাপড়ছে যে কতক ক্ষেত্রে রক্ত সম্পর্কীয় পরিবার ইতিহাসে যদি এই রোগ থাকে, তবে এই রোগ ব্যক্তিবিশেষের বেশি পরিমাণে দেখা যাই থাকে। এই রোগঠার দূরেই রহবা হলে প্রথমে আমাকে আমার খাদ্যর যত্ন নেওয়া পড়ব। সম্পূর্ণ ভাবে তেল বা মশলা ব্যবহার নকি সিঝা খাদ্য খাইবা পাই অনেক সময় পরামর্শ দিয়া যাই থাকে, মাত্র এপরি করিবার কিছু যথার্থতা না। সামান্য রাগ মশলা ব্যবহার করা দ্বারা খাদ্য স্বাদিষ্ট ও সুপাচ্য হয়ে থাকে। ঘরে এপরি খাদ্য তৈরি করে খাইলে ভালো, নিয়মিত খাইবা ও বিশ্রাম নেওয়া, বাহারে বিশেষ করে অপরিষ্কার খাদ্য পদার্থ, বেশি মশলাযুক্ত কড়া ভজা জিনিস খাইবা অনুচিত। এহা ব্যতীত মাদক দ্রব্য সেবন ঠারু দূরেই রহিলে মধ্য এ রোগকে আমি দূরেই পারিবা। বর্তমান হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীরে এই রোগর চিকিৎসা পাই সাধারণ লোক জাণিবা পরি কতটি ঔষধ সম্পর্কে আলোচনা করিবা। নক্স ভূমিকা 30। শোইবা খাইবারে অনিয়মিততা বিশেষ করে বারম্বার রাতি অনিদ্রা হেবা কারণরু পেট পোড়া ইত্যাদি হয়ে থাকে। খাদ্য খাইবা পরে পেট অশান্তি বেশি লাগে এবং ঝাড়া পরিষ্কার হুয়ে না। ক্যাডমিমম সল্ফ 30। যদি বহুদিন ধরে খাইবার কিছু সময় পরে পরে বান্তি হয়ে ও পেট জড়া বা ব্যথা হয়ে থাকে, বেড়ে বেড়ে কলা বান্তি মধ্য হুয়ে, তবে ঔষধ ব্যবহার করা যাই থাকে। লিথিয়াম কার্ব 30। খালি পেট হলে পেট কষ্ট হুয়ে এবং খাইদেলে আরাম লাগে। চেলিডোরিয়াম 30। ঝাড়া কঠিন হুয়ে, পেট কষ্ট খালি পেটরে অধিক হয়ে খাইদেলে কমি যায়। পেটর ডাহাণ পট উপরি ভাগরে বেশি কষ্ট হুয়ে এবং বেড়ে বেড়ে সেই স্থানর পিঠি পটে মধ্য কষ্ট হয়ে থাকে। পেট্রোলিয়াম 30। ঝাড়া পতলা হয়ে থাকে এবং পেট কষ্ট খালি পেটরে অধিক হয়ে খাইদেলে কমি যায়। আবিজ ক্যান 30। পেটরে বায়ু হুয়ে এবং পেট কষ্ট হুয়ে, প্রবল ক্ষুধা হুয়ে, ভোক সম্ভাড়ি হুয়ে না, ভোক লাগিলে ছাতি ধড়ধড় হয়ে থাকে, যাহাকে আমি পালপিটেসন বলে কহু। এসিড সল্ফ 30। পেট সবু সময় পড়ি থাকে এবং খাদ্য সাংরে পেট কষ্টর সম্পর্ক কিছু নথায়। এই সবু ঔষধ গুড়িকরু গোটিয়ে কৌ লক্ষণ অনুসারে থরকে চারটি করি গলি দিনরে তিনিথর খাইলে প্রায় 15 দিন মধ্যে বেশ উপকার মিলে। রোগকে সম্পূর্ণ ভালো করা কনস্টিট্যুশনাল ঔষধ ডাক্তরকে পরামর্শ করে খাইবা সহ খাইবার নিয়ন্ত্রণ রাখলে সম্ভব হয়ে থাকে।
0: আমার স্বাস্থ্যের শুনে আলোচনা গ্যাস্ট্রিক রোগের চিকিৎসা, আলোচক লে ডাক্তার অক্ষয় কুমার মিশ্র। আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্র। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সম্বাদ।
2: আকাশবাণী সম্বাদ পড়ুচ্ছন্তি চন্দন ঘোষ। মুখ্য সম্বাদ। সাইবর ঠকেই সহ জড়িত ব্যাঙ্ক খাতাগুলিকর পরিচালনা সম্পর্কিত মার্গদর্শিকা প্রস্তুত করা আরবিআইকু সুপ্রিমকোর্টক নির্দেশ। ভারত 36টি দেশর 274 জন পলাতক অপরাধী ফেরাই আনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূচনা।

আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছ কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশনা।

আসন্তা জানি নেব কিছু স্থানীয় খবর। কলাহান্ডি জেলা স্তরীয় যুগ্ম জন অভিযোগ শুনানি ও সমাধান শিবির হয়ে যাই। জেলাপাল পাওয়ার সচিন প্রকাশ এবং আরক্ষী অধীক্ষক নাগরাজ দেবরকুন্ডা যোগ দিয়ে লোকঙ্কর আপত্তি অভিযোগের শুনানি করে। শিবিরে জেলার বিভিন্ন ব্লকর আসিথিবা 168টি আপত্তি অভিযোগ পঞ্জীকরণ করা যাইথিলা। সেথিরু ব্যক্তিগত 132টি ও সামূহিক 24টি রহিথিবা বেলে 17টি আপত্তি অভিযোগর তুরন্ত সমাধান করা যাইথিলা। মা মাণিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ে নিশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান হয়ে যাই। এথিরে বহু সংখ্যক ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী ও যুব প্রতিনিধি যোগদে নিশামুক্ত সমাজ গঠন পাই শপথ নিয়েছিলেন।

0: চালিশ আর ষাঠি দিন এটাকে সিঞ্চন করে দেওয়া বলে আমি ইনু ভল অমল পাই পারমা।
1: শুনলি কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা।

শ্রোতাবন্ধু বর্তমান আসন্তু জানিবা কেতেক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটি গছ লগাই তার যত্ন নিয়ন্তু, থিলে বন রহিবে জন, জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশক নির্মল ও সুস্থ রাখি অন্যমানকু সচেতন করন্তু, স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ছোট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু। পানি নষ্ট করন্তু নাহিঁ, জলাশয়ের বিপদজনক জিনিস পকান্তু নাহিঁ, বর্ষা জল অমল করন্তু। সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু নাহিঁ, নাল পোখরী সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু, নাল পোখরী পানি পিয়ন্তু নাহিঁ। ঘর বাহারকু যাওতিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহনগুড়িক নিয়মিত যাঞ্চ করন্তু, টায়ার প্রেসর ঠিক রাখন্তু। গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু, মোবাইলে কথাবার্তা করন্তু নাহিঁ, ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলান্তু। মদ নিশাঠারু দূরে রুহন্তু, এহা আপনার শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। মদ পিড়ি নুহে ছোটিয়া নিশা, জনা পড়ে নাহিঁ টাণে পয়সা। সর্বসাধারণ স্থানরে ধূমপান করন্তু নাহিঁ, এহা আইন বিরুদ্ধ অটে। সবুবেলে শান্ত রহিবাকু চেষ্টা করন্তু, অন্যকে ঈর্ষা করন্তু নাহিঁ। অভাব অসুবিধা দারিদ্র দেখিলে সাধ্যমতে সাহায্য করন্তু।

2 পর্যন্ত মুলতবী ঘোষণা করে। সেইপরি রাজ্যসভায় মধ্যে অনুরূপ ভাবে পূর্বাহ্ন 11টায় অধিবেশন আরম্ভ হওয়া ক্ষণে বিরোধী হট্টগোল মধ্যে অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল আরম্ভ করে। বিজেপি সতপাল শর্মা ধারা 370 উচ্ছেদ উপরে গৃহের মত উপস্থাপন করে। তবে আলোচনা কালে হট্টগোল জারি রহবার গৃহক প্রথমে মধ্যাহ্ন 12টা এবং দ্বিতীয় অপরাহ্ন 2টা পর্যন্ত মুলতবী ঘোষণা করা। সরকার কহিছନ୍ତି সমগ্র দেশে 579 দর নির্ধারণ কেন্দ্র দ্বারা প্রদত্ত 41টি খাদ্য সামগ্রীর দৈনিক দর অনুধ্যান করা যাচ্ছে। লোকসভায় আজ এক প্রশ্নর লিখিত উত্তরে কেন্দ্র খাউটি ব্যাপার রাষ্ট্রমন্ত্রী বিএল বর্মা কহিছନ୍ତି পশ্চিম এশিয়ার বিবাদপূর্ণ পরিস্থিতি সত্ত্বে কেন্দ্র সরকারঙ্ক পক্ষরু 7টি ক্ষমতাপন্ন কমিটি গঠন করা যাইছি। পশ্চিম এশিয়া পরিস্থিতির প্রভাব এবং এর মোকাবিলা নিমন্তে আবশ্যক পদক্ষেপ গ্রহণ করা লাগি এই কমিটি কার্য করছে। মন্ত্রী কহিছନ୍ତି পশ্চিম এশিয়ার অশান্তি সত্ত্বে অত্যাবশ্যক খাদ্য সামগ্রী গহম এবং ডালি জাতীয় সামগ্রীর দর স্থির রয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী অধিকারী মার্ক জুকরবর্গ আজ সরকার নিকটক তাঁর ক্ষমাপ্রার্থনা পত্র পঠাইছেন। শিশু যৌন শোষণ সামগ্রী সিএসএএম আধারিত তথ্য এবং ডিপ ফেক সামগ্রী এবং প্ল্যাটফর্মে হেউতবা অনেক ত্রুটি নিমন্তে সরকার সে ক্ষমা মাগিছন্তি। মিলিতিবা সূচনা অনুযায়ী মেটা স্বীকার করেছে যে কেতেক নির্দিষ্ট প্রকার বিষয়ক বড়াইবা লাগি তাঁর বৃহত পরিমাণর অর্থ প্রদান করা যাইতিলা। মেটা ইন্টারমিডিয়ারি ডেফিনেশন অধীনে আসুনথার প্ল্যাটফর্মে কেউমানে তথ্য গ্রহণ করুছন্তি তাহা চয়ন করা যাইথায়। মেটা পক্ষ এমন্তে ক্ষমা প্রার্থনা সহ দুঃখ প্রকাশ করা যাইছি। ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক আরবিআই আজ 2026-27 আর্থিক বর্ষ পাই মোট ঘরোই উৎপাদ জিডিপি 6.7% হব বলে আকলন করেছে। এথিসহ রেপো রেটক 5.25% অপরিবর্তিত রাখিছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা কহিছন্তি দেশের অর্থনৈতিক অভিবৃদ্ধি নিরন্তর বজায় রহিবা সহ বিশ্বর দ্রুত অভিবৃদ্ধিশীল বৃহত অর্থনীতিতে তার স্থিতি মজবুত রাখিব। মুদ্রানীতি কমিটি এমপিসির নিষ্পত্তি বিষয়ে ঘোষণা করে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা কহিছন্তি দেশের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক অভিবৃদ্ধি দ্রুতগতিরে বড়িবারে লাগিছে। চলিত আর্থিক বর্ষর এপ্রিল জুন ত্রৈমাসিকরে দেশের অর্থনীতি আস্থাঠার অধিক ভাল প্রদর্শন করেছে। শ্রী মালহোত্রা আহুরি কহিছন্তি পশ্চিম এশিয়ার প্রমুখ বাণিজ্য মার্গগুড়ি ব্যাহত বিশ্ব অর্থনীতি পাই আহ্বান সৃষ্টি করেছে। তথাপি আরবিআই আর্থিক বর্ষ 2026-27 পাই খাউটি মূল্য সূচকাঙ্ক মুদ্রাস্ফীতি পূর্বরু দর্শাযাইথিবা 5.1% আকলনরু 5% হ্রাস পাইছে বলে শ্রী মালহোত্রা কহিছন্তি। সংবিধানর অনুচ্ছেদ 370 উচ্ছেদক আজ 7 বর্ষ পূরণ হয়েছে। 2019 আজির দিনরে জম্মু কাশ্মীর রাজ্যক স্বতন্ত্র মান্যতা দেউথবা অনুচ্ছেদ 370 ব্যবস্থাক সংসদ দ্বারা উচ্ছেদ করা যাইতিলা। পূর্বরু অনুচ্ছেদ 370 উল্লিখিত ব্যবস্থা অনুযায়ী জম্মু কাশ্মীর দেশের একমাত্র রাজ্য থিলা যাহার এক পৃথক সংবিধান রহিয়াছিলা। এহা এক অস্থায়ী ব্যবস্থা থিলা যাহা রাজ্যক স্বতন্ত্র স্বায়ত্ত শাসন ক্ষমতা প্রদান করুথিলা। অনুচ্ছেদ 370 প্রত্যাহার হওয়া পরে সমস্ত কেন্দ্রীয় আইন এবং বিভিন্ন জনকল্যাণকারী যোজনা সেটার লাগু হয়েছে। এই নিষ্পত্তি সম্পৃক্ত অঞ্চলের পুঞ্জিনিবেশক আকর্ষিত করা বাট দেখাইছে, ফলে সেঠার বিকাশের সম্ভাবনা বৃদ্ধি পাইছে। অধিক পুঞ্জিনিবেশ যোগ ব্যাপক নিযুক্তি সুযোগ সৃষ্টি হয়েছে এবং অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ভিত্তভূমি সুদৃঢ় হয়েছে। জম্মু কাশ্মীর অনুচ্ছেদ 370 এবং 35A উচ্ছেদ হওয়া পরঠার জম্মু কাশ্মীর এবং লদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জনসাধারণ জীবনের ব্যাপক পরিবর্তন আসিছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি। সামাজিক গণমাধ্যমের পোস্টে শ্রী মোদী সূচাইছন্তি উভয় কেন্দ্রশাসিত অঞ্চলের ভিত্তিভূমির সম্প্রসারণ ঘটিছে এবং শিক্ষা, স্বাস্থ্য, উদ্যমিতা এবং ক্রীড়া ভলি ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাইছে। সে কহিছন্তি সংবিধানর সম্পূর্ণ প্রয়োগ দ্বারা মহিলা, বঞ্চিত বর্গ কিংবা সন্ধি ধরে সেমানক মৌলিক সাংবিধানিক অধিকার উপেক্ষিত লোকমানে সশক্ত হয়ে পারিছন্তি। জম্মু কাশ্মীর পুঞ্চ জেলা অন্তর্গত এক দুর্গম গ্রামে সন্ত্রাসবাদী আড্ডাস্থল ঠাব করা বহু পরিমাণর অস্ত্রশস্ত্র জবত করা যাইছে। পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফলস জবান মিলিত তলাশি বেড়ে এর অনুসন্ধান করা সেঠার 2টি AK রাইফল এবং বিভিন্ন মারণাস্ত্র জবত করা যাইছে। সুরনকোট জঙ্গলরে তলাশি কার্য সুরক্ষা বাহিনী পক্ষ করা যাইছে। জম্মুর অখনুর সেক্টর এবং কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে তলাশি অভিযানক জোরদার করা।
ଚୀନ୍ ପକ୍ଷରୁ ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର

0: হ্যাঁ লেগড়ু দাদা, জোহার জোহার।
1: হ্যাঁ জোহার জোহার চৈত্র জোহার। বড়া দিন হেলা রে বাবু, তোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই হিথেই।
0: মুই ফুনি বড়া দিন হেলা বলু তোকে খুঁজু থিলি। হ্যাঁ আয় যাই করি সংযোগ হেলা, তোর টিকে দর্শন মিললা।
1: দেখ রে বাবু, ই জুলাই মাসে বলু।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, ভেটঘাট হইতিলা
0: হয়
1: বৈঠক নে
0: হয়,
1: এটা জুলাই যে করি অগস্ট মাস চালিছে
0: হয় হয়।
1: হ্যাঁ
0: হয়
1: আৰু ফেৰ থৰে তোৰ মোৰ ভেট ঘাট হেলা
0: হয়।
1: আৰু তোমাৰ আৰে বৰ্ষা পানী কেনেকুৱা বোলুছে?
0: বৰ্ষা পানীৰ কথা কওঁছো দাদা, যে প্ৰকাৰ বৰ্ষা তো ৰুকাই দৌছে, আঠে আঠে পানী হেলা না। হয় কেনেকুৱা কাঁটা কৰবো হেটা বিচাৰ চলিছে
1: বাবুৰী। দেখনু বর্ষা নে হেবার, বর্ষা নে হেবার বলি করি কেনতা কল কল হুতিল। হ্যাঁ এবার দেখো কেনতা বর্ষা হেলা
0: দি। হ্যাঁ যে দাদা, এটা আছে কায় লঘুচাপ কি কাঁটা বলুছন?
1: যা চা ফুনি হু রে বাবু, বর্ষা দুইটা হুচে চাষবাস কে কাম দেওয়া। হ্যাঁ সে মৌসুমি বায়ু হেউ। হ্যাঁ কি তোর লঘুচাপ ফুনি হু, চাষবাস সময় বর্ষা টিকে হেলে বলু
0: চাষবাস।

0: শুনলু?
1: হ্যাঁ দাদা শুনলি, এ সুন্দরা করি কিনা এতে সুন্দর বিষয় বস্তু কে গীত মাধ্যম নে যেন শুনাই দেলে আমার শিল্পী দাদা তাঙ্গর দলবল।
0: হ্যাঁ ভারত র জনতা ভাই হুয় হুসি আর
1: দাদা বনে লাগলা যে দাদা এ সুন্দরা গানা বাজনা টিকে পরিবেশন কলে আমার শিল্পী দাদা তাঙ্গর দলবল কে ধন্যবাদ ঠনেক দো।
0: হ্যাঁ দমা হ্যাঁ আমার কি মধুরাম গোপাল দাদা তাঙ্কর দল বলকে আমার অনুষ্ঠান তরফনু তর্মর তরফনু আমার বৈঠক তরফনু ধন্যবাদ গুলি দৌ
1: দৌ দৌ
0: তেনকে রে বাবু দেখ চাষর কথা
1: হই।
0: হ্যাঁ হই চাষর কথা বলে তুই মুই আর নেই হুনা।
1: হ্যাঁ
0: আর তুই মুই কে জানমু কে আমি আমি আমার বিশেষজ্ঞ আজ্ঞা মনকর কথা শুনি শুনি এজ আগধারিয়া চাষি হিচু।
1: হ্যাঁ
0: তো হেনটা আমার বিশেষজ্ঞ আজ্ঞা গোটে ফুনি খেটলে না
1: হই।
0: হ্যাঁ তো আজ্ঞা বললু চাষবাস সম্বন্ধীয় কেন কথা গুটে কয়েবে যে তাকে বনে করি শুনু
1: শুনু।
0: শ্রোতা বন্ধু আপন মানে তো জানিছন আমার কলাহান্ডি আর নয়াপড়া জেলানে রকম রকমর পনিপরিবার চাষ মানে আমার চাষি মানে করুছন। তো হেনতা চাষ ভিতরে ভেন্ডি চাষ গোটেক বি আমার চাষি দাদা মা ভয় মনে করুছন। তো ভেন্ডি চাষ কেনতা হিসাব নে করবার কথা আর কেন বৈজ্ঞানিক প্রণালীটি যদি আমি চাষবাস করমা বলে বনে করি দুই পয়সা আমি ভেন্ডি চাষ নু পাইপারমা তো এই বিষয়টি আলোচনা করবার লাগি আজ আমার বৈঠক নে জনে কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা আসিছন। সে আজ্ঞার না হেলা ডক্টর বিভূতিভূষণ সাহু আজ্ঞা বৈজ্ঞানিক অছন উদ্যান কৃষি বিজ্ঞান বিভাগ ওইটি ভবানীপাটনা ঠানে। তো আজ্ঞা আপনকে আমার আলোচনাকে স্বাগত আর জুহার
2: আপনার মধ্যে মোর প্রতি নমস্কার।
0: আজ্ঞা আমি তো জানিছু রকম রকমর পনিপরিবা আছে যেন চাষী দাদা মানে ভেন্ডি চাষ করবার লাগি আগ্রহ প্রকাশ করবে কি করুছন সেমানে ভেন্ডি চাষ কে কা করি করবে আর আর যেন পনিপরিবা আছে যেন তা বাইগন হেলা কুমড়া হেলা টমাটর হেলা সে চাষ নু ভেন্ডি থি এটা কাণা গুণ আছে সে চাষ যদি করবে বলে আমকে টিকে মনে হবা যেন মনে সে ভেন্ডি কে ব্যবহার করবে খাইবার থি সে মনকে ফুনি লাভ হবা।
2: দেখুন ভেন্ডি রে সাধারণত ভিটামিন ক্যালসিয়াম পটাসিয়াম মিনেরালস থাকে তৎ ব্যতীত ভেন্ডি রে আউ গোটে জিনিস যেটা থাকে সেটা হল আয়োডিন। আ ছড়া ভেন্ডি রে আউ গোটে জিনিস থাকে তন্তু বলে জিনিস থাকে তন্তু দুই প্রকার তন্তু থাকে প্রথমটি হচ্ছে দ্রবীভূত হওয়া তন্তু আর দ্বিতীয়টি হচ্ছে দ্রবীভূত হেউনথিবা তন্তু। তবে দ্রবীভূত হেউথিবা তন্তু কোন করে না আমার শরীরের কোলেস্ট্রল মাত্রার কম করে দেই আমাকে হৃদরোগ বা যেটা হার্ট আটাক বলে জিনিসটা আমি কহুছি সেই আমাকে রক্ষা করে। আর যেটা দ্রবীভূত হেউনথিবা তন্তু সে কোন করে থাকে না সি আপনার শরীরের যে অন্তনাড়ি জনিত কর্কট বা ইন্টেস্টাইনাল ক্যান্সর যেটা আমি কহুছে সেইটার তাকে উপশম করিবার তাকে নিরাকরণ করিবার বিশেষ মাত্রার সাহায্য করে থাকে।
0: তো আজ্ঞা যে চাষবাস কলে বি তো আজ্ঞা আমাকে সে হিসাব নে জলবায়ু দরকার হেসি তার ম্যাট বি হেনা কিসমর হওয়া দরকার। তো ভেন্ডি চাষ নে আজ্ঞা আমার চাষী দাদা মা ভন মানে জানবাকে চাহিবে কেনতা রকমর জলবায়ু আর তার সঙ্গে কেনতা কিসমর ম্যাট দরকার হে সেই বিষয়টি দুই পদ কই দিন।
2: দেখুন বড়িয়া কোশ্চেনটা আপনার পচারলে ভেন্ডি চাষ সাধারণত আমার গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু বা উপক্রান্তীয় জলবায়ুরে সাধারণত করা যাইথায়। ভেন্ডি চাষরে যে মঞ্জি গজা হওয়া আমাকে সাধারণত 25-35 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়ে থাকে। তেমন এইভাবে তাপমাত্রা যে জায়গায় উপলব্ধ আছে সেটা ভেন্ডি চাষ একদুক্ত মানে উপযুক্ত জায়গা বলে আমি জানি।
0: আচ্ছা
2: আর গোটে জিনিস হল যদি ভেন্ডি চাষরে আমার যদি 17 ডিগ্রি কম তাপমাত্রা হল সেটি ভেন্ডি মঞ্জি গজা হয়ে নথায়। কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেড যদি অধিক হয়ে সেটি ভেন্ডির ফুল মধ্য ঝড়িযার সম্ভাবনা থাকে আর ফুল ঝড়িগলে ফল কম হয়ে যাবার মধ্য সম্ভাবনা থাকে। তেমন উপযুক্ত মাত্রার সূর্যালোক আর উপযুক্ত মাত্রার আর্দ্রতা যেটা আমি হিউমিডিটি কুচি আমার জলবায়ুরে যেটা রয়েছে সেই জিনিসটাই ভেন্ডি চাষ পাই মুখ্য কারক যেটা মানে ভেন্ডি চাষরে বিশেষ মাত্রার সহায়ক হয়ে থাকে।
0: আমি যদি দেখবা আমার কলাহান্ডি জেলা নয়াপড়া জেলানে আপন কহবার হিসাবে সে প্রকার জলবায়ু আছে কি নি আজ্ঞা?
2: আমার কলাহান্ডি জেলা একদম মানে এই ভেন্ডি চাষ পাই একদম উপযুক্ত
0: আজ্ঞা।
2: ইয়ে তো গলা জলবায়ু কথা। যদি আমি জমি কিপর হওয়া দরকার আমার মাটি কিপর হওয়া দরকার তাহলে ভেন্ডি সাধারণত সব প্রকার মাটি চাষ করা যাই থাকে কিন্তু খতসার যুক্ত বালিয়া চিকিটা মাটি যে আমার জীবাশ্ম বা জৈবিক পদার্থ যে জিনিসটা আমি কৌছি সেটা মাত্রাধিক পরিমাণের

0: শ্রোতা বন্ধু মানে কে জনাই দিন
1: মোর নাম হচ্ছে গোসিং নাগ গ্রাম টুরি হলদি গড়াগের পঞ্চায়েত ধর্মন ব্লক ওয়ানে ডিস্ট্রিক্ট
0: আপন এবে কানে কানে চাষ বাস করুছন
1: এবে টমেটো চাষ করুছি তারপরে ফুলকপি তারপর করলা বাইগন
0: কেতে জায়গাতে চাষ করুছন
1: টোটাল 5 একর চাষ করুছি
0: আপনকর জমিতে পানির কানে সুবিধা আছে
1: বরকমাউট আছে তারপরে বরবটি আছে তারপরে ড্রিপ ইরিগেশন নাকি আমার বুন্দা জলসেচন
0: হুম হুম
1: ঘাস
0: উপায় মানে কলা বেলকে আপনার বেশি লাভ হচ্ছে আচ্ছা চাষি তো দা আপন তো এতে বছর হেলা চাষবাস করুছন যেন চাষ করলে বি যেতে যতন পাতন করলে বি রোগ পোক্ত হয়েছে আকা যেন শাক ডাল চাষবাস করুছন নানাদি রকমের রোগ তো লাগুথিবা পোক ফুনি লাগুথিবা তো রোগ পোক হেলে কা চিন্তা করে হিপাস করুছন
1: রোগ তো খেলা বলে আমি আগরু আমি দেখুন আমি লিম তেল ইউজ করুছু
0: হুম হুম
1: প্রথম রক্ত লিম তেল দৌছু লিম তেল রু যদি সে তার যেন কিড়া মানে যেটা রহুছে যদি সে বসলা সেটা কিছু খাইলা বলে তার মানে সে বংশ আর বড়ে নি পারবা বহুত মারাত্মক আম পনিপরিবা লাগি বহুত বড় এটা গোটে রোগ গোটে আহলা তোমার গলা ঝাউলিয়া যেটা কি গছ সত্য পুরা তেজ থিবা আজি তেজ থিবা কালকে দেখলা বেলে সটন মরি যাই
0: আমার প্রয়োগ করছেন
1: আমার এবে যেটা কি এবে নয় নয় জিনিস বাহারিছে আমার নানু এরিয়া বলি ওনানি ডিপি বলি বাহারিছে যদি সেটা দরকার পড়লে আমি যেটা কি গছটা লাস্ট গলা না যেটা কি বুড়া হয়েযা না গছ
0: আর
1: ফলটা আসবা কি নিয়ে আসবা কিছু গ্যারেন্টি নি না এমনি গুলো আমি যেটা লাগুছে সেই টাইমে ই নানো ডিপি নানো এরিয়া মানকে আমি স্প্রে করুছু আর আগরু যদি স গছর টিকে গ্রোথ টিকে কমে যাইছে বেলা বেলে ওয়াটার সলেবল র অ্যান্টি কন্ডিশন ইস পার এক্সট্রাক্ট এটা মানে যেটা ওটা বাহারুছে 0034 0050 এই যে এটা তোমার আসুছে যেটা ওয়াটার সলেবল ওটা
0: অধিকা
1: চাষ করুছি কিনি আমি যেটা নাকি সম্ভব নিছে হাওয়াটা এটা একটা টাইম বর্ষা দিনে যেটা গোটে টমাটো নেই পারে বর্ষা দিনে টমাটো করুছু বর্ষা দিনে ফুলকপি নেই পারে বর্ষা দিনে সে ফুলকপি করুছু
0: আলোচনা করলে সেটি লাগি আপনাকে আকাশবাণী তরফ বহুত বহুত ধন্যবাদ আর জুহার
2: শুনলু হ্যাঁ দাদা শুনলি তুই যে হিসাবে গুটে গুটে করে পচরে দেলু চাষী দাদা কে দাদা ফোনে সব কইলে হো
3: নেই আর কইতে বললু মুই পত্র উঠছে বলে তো চাষি তো দাবনে উত্তর দেশ না হ্যাঁ দুঃখ সুখ তো হেসন তো বাবুরি এই দুঃখ সুখ হেবার ভিতরে বললু হে দেয়া বৈঠক ছাড়ি যাবার সময় হেলা না
2: হই হ্যাঁ তো দাদা
3: হ্যাঁ
2: বৈঠক তো ছাড়ি জিমা বললু সময় হেলা তো আমাকে যেত কি চাষি দাদা কাকা বাবা মা বোন শুনু থিলে সবকে এই চৈতু দাদা
3: আর লেগরু দাদা জুহার